শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 10ই জুন বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। কর্তৃপক্ষ সমূহ জানিয়েছে সোমবার দক্ষিণ ফিলিপাইনে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 37 দাঁড়িয়েছে এবং আরও অন্তত 400 জন আহত হয়েছেন। 8.2 মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের কাছাকাছি, যেখানে ভবন ধসে পড়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে দক্ষিণ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহরে আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতির সম্মুখীন হয়েছে। ফিলিপাইন রেডক্রস জানিয়েছে সংস্থাটি জেনারেল সান্তোস শহরে একটি সহায়তা দল পাঠিয়েছে। দলটি প্রাথমিক চিকিৎসা প্রদান এবং পানির ট্যাঙ্ক মোতায়েনের কাজ করছে। রেডক্রসের পোস্ট করা একটি ভিডিওতে ধসে পড়া একটি ফাস্টফুড রেস্তোরাঁ এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মোটর সাইকেল দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনও আংশিকভাবে ধ্বংস হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি সংস্থাগুলোকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। সামরিক বাহিনী উদ্ধার অভিযান এবং ধ্বংসাবশেষ অপসারণে সহায়তার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সৈনিক মোতায়েন করেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত এই এলাকায় প্রায় 1000 ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ভূমিকম্প পরবর্তী কম্পন অব্যাহত থাকতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সোমবার উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছেন। পিয়ংইয়ং কর্তৃক সম্প্রতি প্রকাশিত কিছু ছবির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ছবিগুলোতে নিয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র দেখা যেতে পারে, যা জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থাটি পর্যবেক্ষণ করে আসছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে যে দেশটির নেতা কিম জং উন একটি পারমাণবিক উপকরণ উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন, তবে এর অবস্থান প্রকাশ করেননি। কিম বলেছেন

গত 5 বছরে অস্ত্র উপযোগী পারমাণবিক উপকরণ উৎপাদনের ক্ষেত্রে দেশটির সক্ষমতা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ভিয়েনায় অনুষ্ঠিত IAEA বোর্ড অফ গভর্নর্সের নিয়মিত বৈঠকে বক্তব্য প্রদানকালে গ্রোসি বলেন, ভবনটির অভ্যন্তরীণ কাঠামো এবং নকশা ইঙ্গিত দেয় যে এটি একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের অংশ হতে পারে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার চলমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং পারমাণবিক উপাদানের উৎপাদন সম্প্রসারণের খবরটি গভীর উদ্বেগের বিষয়। গ্রোসি জোর দিয়ে বলেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা এবং আরও উন্নয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, IAEA এই পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। গত দুই দিনে ইসরায়েল এবং ইরান পরস্পরের উপর ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের থামতে বলার পর দেশ দুটি হামলা স্থগিত করেছে। তবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে, যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। আল জাজিরা জানিয়েছে, সোমবার উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর একটি গাড়িতে হামলার ফলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বলছে, দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ পশ্চিমে একটি পেট্রোকেমিক্যাল কারখানা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যে উভয় পক্ষকে অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে কেন্দ্রীয় কমান্ড সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর উপর ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা পুনরায় হামলা শুরু করবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সোমবার একটি সতর্কবার্তা জারি করেছেন। তিনি বলেন, যদি এই সন্ত্রাসী শাসন ব্যবস্থা আবার আমাদের উপর হামলা করার ভুল করে, তবে আমরা শক্তি প্রয়োগ করে তার জবাব দেব, কারণ ইসরায়েলের নিজস্ব আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং আমরা প্রয়োজন মতো তা প্রয়োগ করি। ঐক্যের নিদর্শন স্বরূপ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন। 2019 সালের পর প্রথম সফরে সোমবার উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি এবং একটি স্বাগত অনুষ্ঠানের পর কিমের সাথে আলোচনায় যোগ দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, শি কিমকে বলেছেন যে দুই দেশের উচিত কৌশলগত সমন্বয় জোরদার করা এবং নিজ নিজ দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ দৃঢ়ভাবে সংরক্ষণ করা। শি কূটনৈতিক ও সামরিক বিনিময় বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন। কিম বলেছেন যে উত্তর কোরিয়া চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তার প্রধান কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচনা করে। আলোচনার পর এক ভোজসভায় শি বলেন, তিনি কিমের সঙ্গে একমত হয়েছেন যে উচ্চ পর্যায়ের বিনিময় ও বাস্তব সহযোগিতার মাধ্যমে তাদের দুই দেশ সম্পর্কের উন্নয়ন ঘটাবে। কিম বলেন, তিনি এবং শি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে উদ্ভূত সারের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে G7 এর কৃষিমন্ত্রীরা জরুরি বৈঠক করেছেন। বর্তমান G7 সভাপতি দেশ ফ্রান্সের ডাকে সোমবার অনুষ্ঠিত অনলাইন বৈঠকের পর তারা একটি বিবৃতি জারি করে। মন্ত্রীরা বলেন, হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হয়ে যাওয়ার ফলে সারের মূল্য এবং সরবরাহ শৃঙ্খলের উপর যে প্রভাব পড়েছে, তা তাদের কৃষক এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর।

এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 11 জুন বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে যে তারাও এর জবাবে পাল্টা হামলা চালায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার অবস্থানগুলোতে হামলা চালায়। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার আনুপাতিক জবাব হিসেবে এই অভিযান চালানো হয়। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোর 2:30 ইরানি নৌবাহিনী বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম প্রহরের ওপর একটি ড্রোন হামলা চালিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর বৈরী কার্যকলাপের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের একজন মুখপাত্র এনএইচকে জানিয়েছেন যে ইরানের দাবিটি মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ইরান প্রণালীতে টহলরত একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তিনি বলেন, দুই পাইলট নিরাপদ ও অক্ষত আছেন এবং প্রয়োজনের খাতিরে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর জবাব দিতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার উত্তর কোরিয়া তার দুই দিনের সফর শেষ করেছেন। শি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পরমাণু উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন কিনা তা স্পষ্ট নয়। কিছু বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন যে বেইজিং হয়তো পিয়ংইয়ং এর কর্মকাণ্ড কার্যত মেনে নেয়ার একটি অবস্থান গ্রহণ করতে পারে। শি 2019 পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর করেছেন। সোমবার কিমের সাথে আলোচনায় চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক আদান প্রদান জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্যিক ও নাগরিক পর্যায়ের যোগাযোগ সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। দেশ দুটির মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নিতে সম্মত হয়েছেন দুই নেতা। উত্তর কোরিয়ার পরমাণু উন্নয়ন নিয়ে শি এবং কিম কি আলোচনা করবেন সেদিকে সবার দৃষ্টি নিবদ্ধ ছিল। 2019 উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে শি জিনপিং বলেছিলেন যে চীনা পক্ষ কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনে একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। তবে সর্বশেষ শীর্ষ বৈঠকের পর এখনও পর্যন্ত দুই দেশের ঘোষণায় বা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পিয়ংইয়ং এর পারমাণবিক উন্নয়ন কর্মসূচির উল্লেখ করা হয়নি। কিছু পর্যবেক্ষক উল্লেখ করেছেন যে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাওয়া অবস্থায় চীন সরকার সম্প্রতি নিরস্ত্রীকরণ বিষয়ে প্রকাশ্যে কোনো কিছু বলছে না। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে বেইজিং হয়তো পিয়ংইয়ং এর কর্মকাণ্ডের প্রতি কার্যত সহনশীল অবস্থান নিচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। সোমবার সকালে ফিলিপাইনে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে অন্তত 37 জনের মৃত্যু হয়েছে, আরও শত শত আহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আশ্রয় গ্রহণে বাধ্য হয়েছেন। উদ্ধারকারীরা এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা দক্ষিণ মিন্দানাওতে নিখোঁজ 4 ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। ভূমিকম্পে মিন্দানাও দ্বীপ জুড়ে বহু ভবন ধূলিসাৎ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে 2,500-এর বেশি বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 30,000-এর বেশি মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জেনারেল সান্তোসে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে। সড়ক পথ, বিদ্যুৎ, গ্রিড ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিপাইন রেডক্রস বলছে ওই এলাকায় একটি সহায়তা দল তারা পাঠিয়েছে। আরও বেশি সম্ভাব্য কম্পনের জন্য অঞ্চলটি প্রস্তুত হচ্ছে। দেশের ভূকম্পন গবেষণা ইনস্টিটিউট বলছে সোমবার থেকে এখন পর্যন্ত 1,000-এর বেশি ভূকম্পন হয়েছে এবং সম্ভবত আরও কম্পন দেখা যেতে পারে। পূর্ব জাপান রেলওয়ে বলছে আগামী বসন্ত থেকে তারা তাদের ট্রেনে চৌম্বক টিকিটের ব্যবহার বন্ধ করে দেবে। এর বদলে কিউআর কোডযুক্ত টিকিট চালুর পরিকল্পনা কোম্পানি করছে। কোম্পানি মঙ্গলবার বলেছে যে এই পরিবর্তন পরিকল্পনা কেবল স্থানীয় লাইনগুলোর জন্যই করা হচ্ছে। দূরপাল্লার ভ্রমণে অন্য রেল কোম্পানি জড়িত থাকায় সেরকম যাত্রাকে এটা প্রভাবিত করবে না। যাত্রীরা এখন প্রতিটি যাত্রার শুরুতে ও শেষে ভাড়া আদায়ের টিকিট গেটে চৌম্বক টিকিট ঢুকিয়ে দেন। এর বদলে গেটে বসিয়ে নেওয়া রিডারের উপর কিউআর কোড তাদের ধরে রাখতে হবে। কোম্পানি বলছে এখনকার টিকিটগুলোতে ধাতু যুক্ত থাকায় সেগুলো পুনর্ব্যবহার উপযোগী করে নেওয়ার খরচ অনেক বেশি। কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন যে অধিকাংশ লোকজন প্রিপেইড কার্ড বেছে নেওয়ায় এর ব্যবহার কমে গেছে। বার্ষিক যাত্রী সংখ্যার মাত্র 2.5% এখনও কাগজের টিকিট ব্যবহার করে। জিআর ইস্টের প্রেসিডেন্ট কিসে ইয়োইচি বলেছেন এই পরিবর্তনে কিছু গ্রাহক হয়তো দুঃখ পেতে পারেন, কেননা এই টিকিট ব্যবস্থা অনেক দিন ধরে প্রচলিত ছিল। তবে তিনি বলেন কোম্পানি এবং পরিবেশ উভয়ের জন্য এটা সহায়ক হবে বলে তিনি আশা করছেন গ্রাহকরা এর পেছনের কারণ বুঝতে পারবেন। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপের অদূরে সমুদ্রে প্রবল ডিম ছাড়তে শুরু করেছে। স্থানীয় একটি সামুদ্রিক জীবন গবেষণা দলের প্রধান ওকি কাতসুকি 4 জুন রাত প্রায় 10টার দিকে ওই ঘটনার ভিডিও ধারণ করেন। জায়গাটির অবস্থান ছিল আমামি ওশিমা এবং কাকেরো মাজিমা দ্বীপের মধ্যবর্তী ওশিমা প্রণালীর 4 মিটার গভীর সমুদ্রে। ছবিতে প্রবালকে হালকা গোলাপি রঙের ডিম ও শুক্রাণু গুচ্ছ ছাড়তে দেখা যায়। প্রায় 0.5 মিলিমিটার চওড়া ক্যাপসুল আকারের গুচ্ছগুলোকে ধীরে সমুদ্রে ভেসে যেতে দেখা গেছে। চিত্রগ্রহণের সময় 3 ধরনের অ্যাক্রোপোর ও পোরা প্রবালের ডিম পাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলনশীল হওয়ার জন্য গুচ্ছগুলো সমুদ্রপৃষ্ঠে ফেটে যাবে এবং কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ ভেসে থাকার পর শিলা কিংবা অন্য কোথাও আবাসন খুঁজে পাবে। 2024 সালে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্বীপের চারপাশের অধিকাংশ পানি বিবর্ণ হয়ে যাওয়া দেখা গেলে আমামি ওশিমা দ্বীপের প্রায় অর্ধেক প্রবাল মারা যায়। তবে ওশিমা প্রণালীর প্রবাল তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। বলা হয় এই প্রণালী এখন চারপাশের পানিতে প্রবালের শুক্রাণুগুচ্ছ সরবরাহের জন্য মূল্যবান একটি এলাকা হিসেবে কাজ করে আসছে। ওকি বলেছেন সেই দৃশ্য দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন, যা তাকে চেরি ফুলের পাপড়ির ভেসে বেড়ানো মনে করিয়ে দিয়েছিল এবং প্রবালগুলো থেকে জীবনের শক্তি তিনি অনুভব করেছিলেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: সাধারণত এই পর্যটন স্থানে বন্য বানরেরা শীতকালে উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামে।
1: তাহলে শুনুন ১৫তম পাঠের কথোপকথন।
2: どちらまで?猿の温泉までお願いします。はい、わかりました。こちらは初めてですか?はい、初めてです。猿の写真を撮りに行きます。そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
1: এবারে এর প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
0: ট্যাক্সি চালক জানতে চাইলেন কোথায় যাবেন। মিয়া তার গন্তব্যের কথা তাকে জানালো এভাবে সারুনো
3: অনসেন মাদে ওনেগাই শিমাসু সারুনো অনসেন নিয়ে
1: চলুন প্লিজ ট্যাক্সি চালক তখন বললেন হাই
0: ওয়াকারিমাশিতা ঠিক আছে কোচিরা হাজিমেতে
2: দেসু কা এখানে প্রথমবার
1: এসেছেন বুঝি মিয়া
2: উত্তর বলল হ্যাঁ হাজিমেতে দেসু
1: কা এখানে প্রথমবার এসেছেন বুঝি মিয়া
0: উত্তরে বলল হাই হাজিমেতে
3: দেসু হ্যাঁ প্রথমবার এসেছি সারুনো
1: শাশিন ও তোরি নি ইকিমাসু
3: আমি বানরদের ছবি তুলতে যাচ্ছি
0: চালক বললেন
1: আচ্ছা তাই নাকি আজ বেশ ঠান্ডা পড়ায় বিপুল সংখ্যক বানর উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামবে।
0: উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামা বানরগুলো তুষার বানর নামে ব্যাপকভাবে পরিচিত।
1: এই পার্ক পার্বত্য অঞ্চলের গভীরে অবস্থিত। শীতকালে এলাকাটি তুষারাবৃত হয়ে পড়লে সেখানে পৌঁছা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও দেশ বিদেশের বহু পর্যটক এই দুঃসাধ্য কাজটি করেন। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে সারুনো অনসেন নিয়ে যান প্লিজ।
3: সারুনো অনসেন মাদে ওনেগাই শিমাসু।
1: এই বাক্যটির গঠনশৈলী মনে রাখলে আপনি ট্যাক্সি চালককে আপনার গন্তব্যের কথা জানাতে পারবেন। এবারে বাক্যটির অর্থ জেনে নেওয়া যাক।
4: সারুনো অনসেন
1: মানে হল বানরদের উষ্ণ প্রস্রবণ। লক্ষ্য করুন
4: সারু
1: অর্থাৎ বানর এবং
4: অনসেন
1: বা উষ্ণ প্রস্রবণ কথাগুলোর মাঝে পার্টিকেল নো ব্যবহার করে এই দুটি বিশেষ্যকে যুক্ত করা হয়েছে। এখানে মূলত প্রথম বিশেষ্য দ্বিতীয়টিকে গুণান্বিত করেছে। এরপর
4: মাদে
1: হচ্ছে আরেকটি পার্টিকেল যার অর্থ পর্যন্ত, আর
4: ওনেগাই শিমাসু
1: মানে হল প্লিজ বা দয়া করে, অনুগ্রহ করে ইত্যাদি। কারো সহায়তা চেয়ে অনুরোধ জানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এবারে আজকের শিক্ষণীয় পয়েন্ট। চালককে আপনার গন্তব্যের কথা বলার সময় প্রথমে আপনার গন্তব্যের নামটির সঙ্গে জুড়ে দিন
4: মাদে
1: এবং তারপর বলুন
4: ওনেগাই শিমাসু।
0: বুঝতে পেরেছেন তো শ্রোতা বন্ধুরা? তাহলে এবার শুনে শুনে বলুন
4: ওনেগাই শিমাসু। সারু নো অনসেন মাদে ওনেগাই শিমাসু। সারু নো অনসেন মাদে ওনেগাই শিমাসু।
1: এবারে আসুন একজন ট্যাক্সি চালক আর যাত্রীর মধ্যে একটি নমুনা কথোপকথন শুনি।
5: দোচিরা মাদে দেসু কা?
6: কুকো মাদে ওনেগাই শিমাসু।
1: কথাগুলোর অর্থ এবারে জেনে নেওয়া যাক।
5: দোচিরা মাদে দেসু কা?
0: কোথায় যাবেন?
1: এখানে
4: দোচিরা মাদে
1: কথাটির মধ্যে
4: দোচিরা
1: হল একটি প্রশ্নবোধক সর্বনাম যার অর্থ কোথায়। একই অর্থবোধক
4: দোকো
1: শব্দটির তুলনায় এটি আরও বেশি মার্জিত। নমুনা সংলাপে এর পরে আছে যাত্রীর উত্তর
6: কুকো মাদে ওনেগাই শিমাসু।
0: এয়ারপোর্টে নিয়ে চলুন প্লিজ।
4: কুকো
1: শব্দটির অর্থ এয়ারপোর্ট।
0: ঠিক আছে বন্ধুরা, এবারে আপনারও চেষ্টা করুন।
4: কুকো কুকো মাদে ওনেগাই শিমাসু।
1: আচ্ছা, এবারে অন্য কোনো গন্তব্য নিয়ে অনুশীলন করা যাক। মনে করুন আপনি টোকিও স্কাইট্রি যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে উঠেছেন। টোকিও স্কাইট্রি কথাটির জাপানি উচ্চারণ হল
4: টোকিও স্কাইট্রি। টোকিও স্কাইট্রি।
1: এবার তাহলে চেষ্টা করে দেখুন তো, চালককে আপনি কি বলবেন?
3: টোকিও স্কাইট্রি মাদে

0: お願いします。
1: কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি গন্তব্যে যাওয়ার লিখিত পথ নির্দেশনা অথবা মানচিত্র চালককে দেখাতে চাইবেন।
2: হ্যাঁ, আর এরকম কোনো ক্ষেত্রে মনে করুন আপনি একটি মানচিত্রে কোনো সুনির্দিষ্ট হোটেলের নাম দেখিয়ে চালককে বলতে চাইলেন, আমাকে এই হোটেলে নিয়ে চলুন প্লিজ। এক্ষেত্রে এই হোটেল কথাটির জাপানি যদি হয় তাহলে পুরো বাক্যটি কি হবে বলুন তো।
3: このホテルまでお願いします。
2: এবারে আরো শিখি পর্ব। আজকের কথোপকথনে আপনারা শুনেছেন
4: お願いします
2: কথাটি। লোকজনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুবিধা বা সহযোগিতা পেতে চাইলে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়েই আজ এই অংশে কথা হবে।
4: お願いします
2: কথাটির আগে যে কোনো বিশেষ পদ লাগিয়ে দিলে সে জিনিসটি পাওয়ার অনুরোধ আপনি প্রকাশ করতে পারেন। যেমন ধরুন, হোটেল থেকে চেক আউট করতে আপনি বলতে পারেন
4: চেক আউট ও নেগাই শিমাস।
2: আবার রেস্তোরাঁ বা কফি শপে গিয়ে এক কাপ কফি অর্ডার করার ক্ষেত্রেও এটি বলতে পারেন। কফি শব্দটির জাপানি উচ্চারণ
4: কোহি কোহি।
2: কাজেই আমাকে এক কাপ কফি দিন প্লিজ এই কথাটির জাপানি হবে
4: কোহি ও নেগাই শিমাস।
2: আচ্ছা, রেস্তোরাঁয় বিল চাওয়ার সময় কি বলবেন? বিল কথাটির জাপানি হল
4: ওকাইকে ওকাইকে।
2: কাজেই সেক্ষেত্রে আপনি বলতে পারেন
4: ওকাইকে ও নেগাই শিমাস,
2: মানে আমাকে বিলটি দিন প্লিজ।
1: বন্ধুরা শুনে শুনে বলুন
4: チェックアウトお願いします。コーヒーお願いします。お会計お願いします。
2: এ পর্যায়ে আমরা আরো একবার শুনে নেব আজকের পাঠের কথোপকথন।
5: どちらまで？
6: 猿の温泉までお願いします。
5: はい、わかりました。こちらは初めてですか？
6: はい、初めてです。猿の写真を撮りに行きます。
5: そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
7: ハルさんの知恵袋。
1: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। এতে আজ আমরা জাপানের ট্যাক্সি নিয়ে আলোচনা করব।
2: জাপানে গাড়ি ভাড়া প্রধানত দূরত্বের ভিত্তিতেই নির্ধারিত হয়। অতিক্রান্ত দূরত্ব এবং প্রযোজ্য ভাড়া মিটারে ভেসে ওঠে, কাজেই ভাড়া নিয়ে দর কষাকষির কোনো অবকাশ নেই।
1: ট্যাক্সি কিভাবে পাওয়া যায়?
2: বেশিরভাগ এয়ারপোর্ট, স্টেশন, হোটেল এবং পর্যটন স্থানে ট্যাক্সি স্ট্যান্ড থাকে, যেখান থেকে সহজেই ট্যাক্সি পেতে পারেন। শহরাঞ্চলে রাস্তায় খালি ট্যাক্সি আসতে দেখে হাত তুললেই সেগুলো থামবে।
1: আচ্ছা দিদি, ট্যাক্সি বেশ সুবিধাজনক, কিন্তু বড় বড় নগরীতে যানজটের কারণে ভ্রমণের সময়টুকু প্রত্যাশার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়।
2: ঠিকই বলেছেন। তাছাড়া ভ্রমণের সময় বেড়ে যেতে থাকলে ভাড়াও সে অনুযায়ী বাড়তে থাকবে। বন্ধুরা, সহজে জাপানি ভাষার আজকের আসর কেমন লাগলো জানাবেন। কিন্তু
1: আগামী আসরেও সঙ্গেই থাকবেন আশা করি।